ওমন ঠাকুর, সুমন ঠাকুর, মিথিলেশ ঠাকুর, ধারণী ঠাকুর, সুরজ জ্যোতি, রিয়াংশ ঠাকুর অর উনকে পরিবার কে দূসরে লোক এসি গানে কো পসন্দ কিয়া হ্যায় ভাটাপাড়া দত্তঙ্গি সে দ্বারকা প্রসাদ বর্মা, কিশোর কুমার বর্মা অর উনকে পরিবার কে দূসরে সদস্যোনে।